0: अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। हम आकाशवाणी के श्री विजयपुरम केंद्र से बोल रहे हैं। 5:30 हुए हैं। अब प्रस्तुत है बांग्ला कार्यक्रम।
1: আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলো হার্জ থেকে।
2: অনুষ্ঠানে আজ রয়েছে লোকগীতির আসর মাটির সুরে গান, তার আগে ভগবান শ্রীকৃষ্ণের এই উক্তিটি। সমস্যার সমুদ্রে ডুবে আছো বলে আতঙ্কিত হয়ো না, সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো, হয় তিনি তোমায় টেনে তুলবেন নতুবা তোমায় সাঁতার শেখাবেন। ভগবান শ্রীকৃষ্ণের এই উক্তি দিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা

0: বন্ধুরা, এবারে বলি জাতীয় পুষ্টি সপ্তাহ নিয়ে দু চার কথা। জাতীয় পুষ্টি সপ্তাহ মানুষের মধ্যে সুষম খাদ্য ও সঠিক পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রতি বছর এই সপ্তাহে পুষ্টির প্রয়োজনীয়তা, পুষ্টির ক্ষতিকর প্রভাব এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে মানুষকে সচেতন করা হয়। সুস্থ ও কর্মক্ষম জীবনযাপনের জন্য পুষ্টিকর খাবার গ্রহণ অত্যন্ত আবশ্যক। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিন, খনিজ লবণ ও আঁশের সঠিক ভারসাম্য থাকা দরকার। শাকসবজি, ফল, জল, দুধ, ডিম, মাছ, শস্য ও অন্যান্য স্বাস্থ্যকর খাবার নিয়মিত খাওয়া উচিত। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পর্যাপ্ত পুষ্টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। গর্ভবতী মা ও বয়স্ক ব্যক্তিদের ও পুষ্টিকর খাবারের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে স্কুল, কলেজ, হাসপাতাল ও বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভা, স্বাস্থ্য পরীক্ষা, পোস্টার প্রদর্শনী ও সচেতনতামূলক প্রচার কর্মসূচির আয়োজন করা হয়। এইসব কার্যক্রমের মাধ্যমে অপুষ্টি প্রতিরোধ এবং স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার চেষ্টা করা হয়। পুষ্টি শুধু রোগমুক্ত থাকার জন্য নয়, একটি শক্তিশালী ও সুস্থ জাতি গঠনের জন্য অপরিহার্য। তাই জাতীয় পুষ্টি সপ্তাহে বার্তা আমাদের সবার জীবনে বাস্তবায়ন করা উচিত। শ্রোতা বন্ধুরা, এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শেষ হল, এখন জলযান যাত্রার খবরাখবর। এমভি রানী লক্ষ্মী আগামীকাল সকাল 6টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া স্বরাজদ্বীপ ও লংল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই দুপুর 12টায় রঙ্গত থেকে একই পথে এই শ্রীবিজয়পুরম হয়ে ফিরে আসবে। এমভি কামোটা আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি রঙ্গত আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি রানীচাঙ্গা আগামীকাল সকাল 7টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া মায়াবন্দর হয়ে ডিগলিপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 7টায় ডিগলিপুর থেকে ভায়া মায়াবন্দর হয়ে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি জলিবয় আগামীকাল সকাল 7টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া শহীদ দ্বীপ, স্বরাজদ্বীপ, স্ট্রেট আইল্যান্ড, কদমতলা ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 7টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। জলযান যাত্রার খবরাখবর শেষ হল। শ্রোতা বন্ধুরা, এবারে অনুষ্ঠান লোকগীতির আসর, মাটির সুরে গান। আজ রয়েছে আমাদের দ্বীপপুঞ্জের এক শিল্পীর সঙ্গে একটি সাক্ষাৎকার। শ্রোতা বন্ধুরা, লোকগীতির আসর মাটির সুরে গানে আজ আমরা এক নতুন অতিথিকে পেয়েছি। ওনার কাছ থেকে জানব ওনার শিল্পী জীবনের কথা। প্রথমে আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে।
1: নমস্কার।
0: আপনি প্রথমে বলুন আপনার নাম কি এবং কোথায় থাকেন?
1: আমার নাম রণজয় মজুমদার, মধ্য আন্দামান জেলার অন্তর্গত বিল্লিগ্রাউন্ডে থাকি আমি।
0: আচ্ছা, তো আপনি কতদিন আছেন বিল্লিগ্রাউন্ডে?
1: আমি জন্ম থেকেই আছি।
0: আচ্ছা, তো আপনার পড়াশোনা কোথায় হয়েছে ছোটবেলায়?
1: পড়াশোনা আমার অঞ্চলে যে মাধ্যমিক বিদ্যালয় আছে বিল্লিগ্রাউন্ড, মাধ্যমিক শিক্ষা আমি ওখান থেকেই নিয়েছি এবং উচ্চ মাধ্যমিক আমি স্বদেশনগর স্কুল থেকে নিয়েছি।
0: আচ্ছা, এবার মূল প্রশ্নে আসছি। আপনি যে শিল্পী এখন একজন, তো আপনার কিভাবে আপনার শিল্পী হওয়ার কথা কি কখন আপনার মনে হলো? ছোটবেলা থেকে কি আপনার গানের প্রতি এই ঝোঁকটা ছিল?
1: ছোটবেলা থেকেই বলা যায়, কারণ শিল্পী হতে গেলে ছোটবেলার ইচ্ছাটাই অনেক কিছু মাইনে রাখে এবং আমি ছোটবেলা থেকেই শুরু করেছি অল্প অল্প করে, তখন তো বুঝতাম না হয়তো।
0: ছোটবেলায় তাহলে স্কুলে আপনি গান বাজনা করতেন?
1: হ্যাঁ, রীতিমতো আমি যে কোনো অনুষ্ঠানে ছোটবেলায় আমি গান গাইতাম, অন্য রকম অ্যাক্টিভিটিতে আমি যুক্ত ছিলাম।
0: আচ্ছা, তখন স্কুলে যখন স্বদেশনগর স্কুলে পড়ছেন তখন কোন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন?
1: হ্যাঁ, সব ধরনেরই প্রায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি যোগ দিয়েছি।
0: তো সেই সময়কার কোন একটা গানের কথা, একটা লোকগীতি আমাদের শুনিয়ে দিন আমার শ্রোতাদের জন্য।
1: এখন তো অনেকেই গান গেয়েছি, তো আমার যেটা এখনই

0: খুব সুন্দর, খুব সুন্দর লাগলো। তো আপনি স্কুলে এইভাবে আপনার সঙ্গীত জীবন শুরু করলেন একটু একটু করে,
1: হ্যাঁ,
0: তো স্কুলের পরে আপনি এখন কি করছেন?
1: এখন বর্তমান আমি দৈনন্দিন জীবিকা নির্বাহের জন্য আমার একটা ছোট্ট বিজনেস আছে, আমি টেইলারিং করি। এবং
0: তো আপনি যখন টেইলারিং করছেন তখন টেইলারিং করতে করতে গুনগুনিয়ে গান করেন নিশ্চয়ই?
1: হ্যাঁ, কারণ সময় তো পাওয়া যায় না, যেহেতু আমি এই সঙ্গীতকে ভালোবাসি, ফোক মিউজিককে ভালোবাসি, তো সময় তো বের করতেই হয়, আর এটাই আমার ভালো লাগে। আমি কাজের সাথে সাথে আমি গানটাকেও চালিয়ে যাই।
0: গানের প্র্যাকটিসটা কখন হয় আপনার?
1: প্র্যাকটিস বিশেষ করে আমি শুনি গান এবং গুনগুন করতে থাকি আমার কাজের ফাঁকে, আর একটা সকাল এক ঘন্টা আর বিকালে এক ঘন্টা আমি আমাদের ওখানে একটা মন্দির আছে, সেই মন্দিরের প্রাঙ্গণে আমি রেওয়াজটাই করি।
0: তো আপনি যখন কাজের ফাঁকে ফাঁকে গুনগুনিয়ে গান করছেন, সেরকম একটা গান আমাদের শুনিয়ে দিন।
1: অবশ্যই। আমার ভাঙা তরি ছেড়া পাল চলবে আর কতকাল।

ভবিষুধ কা দিয়া যাবে কি এমনি দিন হাল রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। জীবন দিলা কাঞ্চা বাসের খাঁচারি মতো, যত্ন নেওয়ার আগেই তাহা ভাঙে অবিরত দয়াল।

0: পাল, আমার ভাঙা তরি ছেঁড়া পাল, চলবে আর কতকাল, ভাবি শুধু একা বসিয়া রে দয়াল, এভাবে আর চলবে কতকাল।
1: অসাধারণ। আপনি আপনার কাজের ফাঁকে ফাঁকে গুনগুনিয়ে গান করেন এবং তার সাথে সাথে রেওয়াজ করছেন, তো আপনার গান শুনে নিশ্চয়ই ওই এলাকার লোকেরা মুগ্ধ হয়েছে এবং আপনার সঙ্গে কেউ যুক্ত হয়েছে যে হ্যাঁ আমাকেও গান শেখান বা আপনার সঙ্গে আমরা গান করবো, এরকম কিছু হয়েছে?
0: হ্যাঁ, আমি প্রথম প্রথম যখন স্টেজে কাউকে দেখতাম গান গাইতে আমার ইচ্ছা করতো, তারপর আমি এটাকে অনেক গানের ব্যাপারটায় আমি একটু সিরিয়াস হয়ে গেলাম, তখন শিখতে থাকলাম। আর শেখার সময় সময় যেসব ছোট

0: আঞ্চলিক যে প্রোগ্রাম হতো সেই প্রোগ্রামে আমি গান গাইতাম। এইভাবে মোটামুটি একটা ভালো জনসমর্থন আমার ছিল আর কি, আমাকে সবাই ভালোবাসতো। তারপর আরো আমি গান গাইতে উদ্বুদ্ধ হলাম। আরো আমাদের আঞ্চলিক যেসব কীর্তনিয়ারা থাকে যারা গান নিয়ে অনেক চর্চা করে, তাদের কাছ থেকে আমি শিখতে থাকলাম বহুমূল্য টিপস গুলো।
1: আপনার সঙ্গে যারা যুক্ত হলো,
0: আপনার এইভাবে গানের রুচি বাড়তে থাকে এবং যারা আঞ্চলিক গায়করা আছে আমার সাথে যুক্ত হতে থাকে। তো এরকম কালক্রমে আমরা একটা গ্রুপ করি,
1: আচ্ছা,
0: যে গ্রুপটার নাম হচ্ছে মিউজিক্যাল ফ্রেন্ডস গ্রুপ। আমরা আন্দামানের বিভিন্ন জায়গায় উৎসবে আমরা গান বাজনা করি, স্টেজ পারফরমেন্স করি।
1: আচ্ছা, বিল্লিগ্রাম অঞ্চলে স্টেজ পারফর্মেন্স হয়েছে তাহলে?
0: হ্যাঁ, বিলি গ্রাউন্ড হয়েছে।
1: সেরকম একটা গান শুনি আর একটু।

0: কলি আজও ফোটেনি।
1: সুন্দর। আপনার যে একটা গ্রুপ তৈরি হলো, কি নাম বললেন?
0: দ্য মিউজিক্যাল ফ্রেন্ডস গ্রুপ।
1: মিউজিক্যাল ফ্রেন্ডস গ্রুপ। তা এই গ্রুপটা কোথায় কোথায় পারফর্ম করলো?
0: আমরা আন্দামানের ম্যাক্সিমাম জায়গায় যত অনুষ্ঠান, বিশেষ করে কালী পুজো, দুর্গাপুজো আর যেসব পুজোগুলো আছে, যাতে মেলা, সেই সব জায়গায় আমরা খুব চাহিদা ছিল, আমরা গান গেয়েছি।
1: আচ্ছা, তো সেরকম জায়গাগুলি কোথায়, কোন কোন জায়গায় গিয়েছেন?
0: যেমন ডিগলিপুর, কালীঘাট, ডিগলিপুরেরই সীতানগর, টোকাপুর, চেনপুর।
1: তো এইসব জায়গায় আপনারা যে গানগুলি করেছেন, তাদের মধ্যে একটা গান আমাদের শুনিয়ে দিন যে কোনো
0: নদীর।

0: আপন করে মনের কাছে টানলো না এক চুল, মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল আমার, মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল।
1: খুব সুন্দর। তো এইসব অঞ্চলে আপনারা গান করেছেন, গান করার সময়ে এরকম কখনো হয়েছে কি যে শ্রোতাদের কাছ থেকে আরো অনুরোধ এসেছে না আপনার আরো গান শোনান, আমাকে আরো গান শোনান, এরকম এসেছে কখনো?
0: অবশ্যই অনেক অনেক ভাবে আমার প্রশংসা পেয়েছি, এরকম হয়েছে রাত একটা অবধি গান করাই লাগবে, গলা ওদিকে মানে খারাপ হচ্ছে আর কি, তো
1: কন্টিনিউ।
0: হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ।
1: কত গান করেছেন একসঙ্গে এরকম কোন রেকর্ড আছে?
0: একসঙ্গে আমি কদমতলার একটা প্রসঙ্গ বলছি, আমি জানতাম না যে মাটির গানের এত চাহিদা থাকে। আমি প্রথমে মনে করতাম, প্রথম প্রথম স্টেজে উঠতে আমার এরকম মনে হতো যে আরে বাংলা গান, তারপরে আপনার মাটির গান কে শুনবে এত এই রংচঙে দুনিয়া।

0: করতে। তো আমি প্রথম প্রথমে ভয় পেতাম, তো তারপরে একটু একটু করে মাটির গানে সাথ দিতে দিতে দেখলাম এখনো শ্রোতা শোনে। তাই আমি কদমতলার একটা মনে পড়ে, আমি একই স্টেজে আমি দাঁড়িয়ে 11টা গান গেয়েছি, আমার সব সার্থক হয়ে গেছে গান গাওয়া, অনেক রাতে 1টা অবধি গান গেয়েছি।
1: শ্রোতারা সবাই বসে শুনেছেন সবাই?
0: হ্যাঁ অবশ্যই, ভালো লাগলো।
1: ওই 11টা গানের মধ্যে 1টা গান আমাদের শুনিয়ে দিন।

0: কৃষ্ণ হারা হইয়ারে ভ্রমর কহয়ো গিয়া।
1: খুব সুন্দর, তা তো অবশ্যই অনুরোধ আসবে, এত সুন্দর গান করলে তো অনুরোধ আসতেই থাকবে সত্যি কথা।
0: ধন্যবাদ।
1: এরপরে আপনার কি ইচ্ছা আছে যে গানে আর কোথায় কি করার ইচ্ছা, অন্য কোথায় গিয়ে করার ইচ্ছা আছে?
0: অ্যাকচুয়ালি ঘাত প্রতিঘাতে আমার জীবনটা, সমস্ত আর্টিস্টেরই শায়দ এটা ফেস করতে হয়। তো আমি কাজের তাগিদে, পারিবারিক সমস্যা, আমি দূরে যেতে পারি না, তো আমার তেমন সামর্থ্যও নেই। তো আমি গানের ভিতরই নিজেকে দেখি, বেঁচে থাকার চেষ্টা করি। আর আমার স্বপ্ন বেশি না, বেশ মানুষকে আনন্দ দিতে চাই আমার গানের দ্বারা, শিখতে চাই অনেক। আমি যেখানে যা ভালো দেখি গানে শেখার চেষ্টা করি।
1: একদম ঠিক কথা বলেছেন, খুব সুন্দর। আর এখন সত্যি কথা বলতে কি, আমাদের লোকসঙ্গীত প্রায় লুপ্ত প্রায়, এটা মানে আমাদের বাংলা লোকসঙ্গীত আজকাল তেমন বাইরে শোনাও যায় না, মানে এটা চলে গ্রামাঞ্চলের দিকে বেশি হয় লোক বলে। কিন্তু আমরা যদি চাই এটাকে আরো বাইরেও ছড়াতে পারি জিনিসটাকে, যে আরো বেশি করে লোকের লোকসঙ্গীতটা বুঝুক, তা আপনার কোনো পছন্দের আরেকটা গান শুনি।
0: মন আমার মরা নদী, তার উপরে আবার যদি

0: বাহ, খুব সুন্দর। আপনার কি ইচ্ছা আছে যে লোকসঙ্গীতটা আরো শুনুক, মানে কাউকে শেখানোর ইচ্ছা, বা আপনি আরো এটা নিয়ে চর্চা করতে চান, এরকম কিছু ইচ্ছা আছে?
1: হ্যাঁ, অবশ্যই, কারণ গানের জগতে তো শেখার শেষ নেই,
0: হ্যাঁ
1: তো
0: একদম ঠিক কথা,
1: শেখার তো প্রচেষ্টা থাকেই, আর আমারও আছে। আর যারা ছোট ছোট বাচ্চারা আছে, আমি কয়েকজনকে আমি গান শিখাই অল্প অল্প, যতটুকু আমার
0: বাহ
1: আয়ত্তে আছে, আর আমিও শিখি অনেকের কাছ থেকে।
0: বাহ, খুব সুন্দর। তো এই শিখতে শিখতেই আরো বেশি এগিয়ে যাওয়া যাবে
1: হ্যাঁ
0: জিনিসটাকে নিয়ে। তো লোকসঙ্গীত তো আমাদের জীবনের একটা অঙ্গ, বাংলার লোকসঙ্গীত মানে আমাদের প্রাণ বলতে পারেন। এছাড়া আমরা সত্যি বাঙালিরা আমরা বাঁচতে পারি না, আমাদের চাই লোকসঙ্গীত, চাই এর সঙ্গে। তো আপনার কি মনে হয় আপনার পছন্দের কোন গানটা সব থেকে লোক বেশি পছন্দ করেছে, তাই সেরকম একটা গান শুনিয়ে দিলেন।
1: বারো

0: কথা কইও না।
1: খুব সুন্দর। আর লোকগীতি আপনি শোনেন সবসময় আশা করি, তো আপনার সব থেকে প্রিয় শিল্পী কে?
0: আমি অনেককেই পছন্দ করি, তার ভিতর বেশি আপনার রথীন্দ্রনাথ রায় আছে, তারপর আপনার লালন ফকিরের আমার যে কোনো গান অনেক অনেক প্রিয়।
1: আপনার এই প্রিয় শিল্পীদের কোনো একটা গান আমাদের শুনিয়ে দিন।
0: রথীন্দ্রনাথের দুই লাইন গাওয়ার চেষ্টা করছি। ও

0: প্রচলিত গান, খুব মানে লোক শোনে এটা। আপনি আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চান?
1: আমি বলতে চাই যে আজকের দিনে কোথাও না কোথাও এই মাটির গান, বাউল গান, তরজা ভাটিয়ালি, যে বাংলার যে বিভিন্ন স্বাদের যে মাটির গানগুলো আছে, আপনারা সবাই শুনুন, জানুন। এই বাউল গান, এই মাটির গানে নিজের বাঙালির ব্যক্তিত্বকে প্রকাশ করে আমি মনে করি। আর এর ভিতরই সেই মানে বাংলার যে ঐতিহ্য, ধর্ম, আধ্যাত্মিকতা, এতেই মানে আমার মনে হয় যে এর ভিতরই আছে। যদি কেউ একে সাধনা করে, আমার মনে হয় সেই গানের মাধ্যম দিয়ে সেই পরমাত্মারে প্রাপ্ত করা যেতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, আপনারা ভালো ভালো গান শুনুন, বাউল গান শুনুন, মাটির বিভিন্ন ধরনের গান শুনুন।
0: বাহ, খুব সুন্দর, খুব সুন্দর বলেছেন। এবং যেতে যেতে লাস্ট আর একটা সুন্দর গান আপনার কাছ থেকে শুনতে চাইব।

বাহ, খুব সুন্দর, ভালো কাটলো আমাদের সময়, খুব সুন্দর গান শুনিয়েছেন, আমাদের শ্রোতা বন্ধুরা খুব আনন্দিত হয়েছে নিশ্চয়ই আপনার গান শুনে। তো রণজয়বাবু, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, আপনার গান শোনাবার আমরা সুযোগ পেয়েছি, তা আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

0: ধন্যবাদ সবাইকে।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সাক্ষাৎকার, আমার সঙ্গে কথা বলছিলেন আমাদেরই দ্বীপপুঞ্জের শিল্পী রণজয় মজুমদার।
2: অনুষ্ঠানের সব শেষে পূর্ণদাস বাউলের কণ্ঠে এই গানটি।

এই গানখানির সঙ্গেই শেষ হলো লোকগীতির আসর মাটির সুরে গান। এর সঙ্গেই শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান, প্রচারিত হলো আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। সঙ্গে ছিলাম আপনাদেরই বন্ধু মৃত্যুঞ্জয়। আজ তাহলে আসি, নমস্কার, শুভরাত্রি।